মুরাইয়া মারে গিলগু মুরাইয়া উড়ে পাড়া পড়ছি উইটা বলে বটের সিরা কুড়ে মুরাইয়া মারে গিলগু মুরাইয়া উড়ে পাড়া পড়ছি উইটা বলে বটের সিরা কুড়ে।